পানি কে অন্য ভাবেন তো পাতা ফের করতে এত দেখা হালা দেখুন ভাই সারা ভস্ম চুর কই বান্দা বন্ধু জিম্মা ছাই না উতাপতি বিস্তার আজকা সেই ভাই ছড়া পানি ভস্ম ভাই বিস্তার আসলা গান্ধারী পানি স্বর্গারণ ভাই বসিও উতাপতি চাই অর্জুন ফর্কের আর কে ভান লাগু ভাই রাজা ইজিত লাই ভারে হে প্রভু সারা সার কেই পানি ছাই না ইয়ারামা হরি দৈব কাটাই বারি নারায়ণ।